0: ব্যাংকিং খেমত বিলে চি এটিএম মোবাইল দে ইন্টারনেট ব্যাংকিং এ গোপে বিবরণ আরি খাই বিলে তুই মাধ্যম ক্যারে নো দেপ্রে ছালি জানকারি রি বিষয়া নো কল পর দিমো সময় নো ঠকদিল খামো ব্যাংকর বে কর্মচারী বীরা নো দেপ্রে বিবরণ রি বিষয়া ব্যাংক দি নীল পর দিমো নো তানে সতর্ক তানা ঠজ রেখা বচেনা সিদ্ধার্থ ব্যাংকর ক্যালে জনহিতারি জারি সন্দেশ
1: সিদ্ধার্থ ব্যাংক সম্বন্ধ সদাই ভারি লাই
2: রেডিও দিদি বাহিনী 95.2 মেগাহার্জ আমি সবাইকো সাধা আওয়াজ।